0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ের ও অগ্রণী ডাচ কোম্পানি সিইওদের ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহে বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। বিদেশ যাত্রার উপর অতিরিক্ত মাশুল বা সেস আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট প্রধানমন্ত্রী খারিজ করে দিয়েছেন। পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্মূল্যায়নের জন্য একটি নোটিশ জারি করেছে সিবিএসই। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডস পৌঁছেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: During the visit, the Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে

ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুত ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়া সংঘাত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস, কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। বিদেশ যাত্রার ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপের কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই ওই সংবাদ সংগঠনের পক্ষ থেকে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু ৩ টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২৩ টাকা থেকে কমিয়ে ১৬.৫০ টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৬ টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর থাকবে, আজ থেকেই তা বলবৎ হয়েছে। অভ্যন্তরীণ বাজারে ব্যবহারের জন্য পেট্রোল ও ডিজেলের ওপর বর্তমান উৎপাদন শুল্কের হারে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগোর জানিয়েছেন, ২ দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২রা ও ৩রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হেজবোল্লা গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কিয়েভে ৩ শিশুসহ অন্তত ২৪ জন নিহত, আরও ৪৫ জন আহত হয়েছেন। হামলায় বাড়িঘর, স্কুল সহ অন্যান্য অসামরিক ভবন ক্ষতিগ্রস্ত। কিয়েভে লক্ষ্য করে রাশিয়া ৬৭৫টি ড্রোন ও ৫৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। মার্কিন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখায় সক্রিয় কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের তৃতীয় সপ্তাহে দিনটি পালিত হয়। ১৯৪৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যানের উদ্যোগে এই দিনটি উদযাপনে কাজ শুরু হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ২৭ এপ্রিল মহেশতলার রোড শো এ অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত ৫ই মে দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এটি প্রথম এফআইআর। দিল্লিতে আগামী মাসের ৩০ তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর ডগ্গুবাটি পুরেন্দেশ্বরীকে এই কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার ১৮ জন এবং রাজ্যসভার ১০ জন সদস্য থাকছেন। সংসদের নিম্নকক্ষ থেকে রয়েছেন হেমা মালিনী, হরসিমরত কৌর বাদল এবং ইকরা চৌধুরী সহ অন্যরা। অন্যদিকে উচ্চকক্ষের উল্লেখযোগ্য সদস্যরা হলেন সুধামূর্তি, পিটি উষা এবং স্বাতি মালিয়াল।
কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য এক নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেননি তারা দুদফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। এজন্য প্রথম দফায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির অনলাইনে আবেদন করতে হবে, পরে যা রিভিউর জন্য ডাউনলোড করা যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কোনো নির্দিষ্ট উত্তরে নম্বর দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন। এ মাসের

0: केन्द्रीय गृहमन्त्री अमित शाहले आफ्नो गुजरात भ्रमणको क्रममा विभिन्न विकास कार्यहरूको समीक्षा गर्नुभयो। वहाँले अहमदाबाद र गान्धीनगरमा वरिष्ठ अधिकारीहरूसँग श्रृंखलाबद्ध बैठकहरू गर्नुभयो र नागरिक पूर्वाधार परियोजनाहरू तथा सम्बन्धित कार्यहरूको समीक्षा पनि गर्नुभयो। दक्षिण पश्चिम क्षेत्र कार्यालयमा श्री शाहले गान्धीनगर लोकसभा निर्वाचन क्षेत्रमा भइरहेका विकास गतिविधिहरू र वृक्षारोपण कार्यहरूको समीक्षा गर्नुभयो। यो आकाशवाणी हो। केन्द्रीय अनुसन्धान ब्यूरो सीबीआईले आज नीट यूजी 2026 पेपर लीक प्रकरणमा जीव विज्ञान प्रश्नहरू लीक मामिलामा एक मास्टरमाइण्डलाई पक्राउ गरेको छ। आरोपी मनीषा गुरूनाथ मन्धारे महाराष्ट्रको पुणेकी एक वरिष्ठ वनस्पति विज्ञान शिक्षिका हुन्। सीबीआईले भन्यो कि उनी नीट यूजी 2026 परीक्षा प्रक्रियामा सामेल थिइन् र राष्ट्रिय परीक्षण एजेन्सीले उनलाई विशेषज्ञको रूपमा नियुक्त गरेको थियो। अनुसन्धान एजेन्सीले भन्यो कि आरोपीको वनस्पति विज्ञान र प्राणीशास्त्र प्रश्नपत्रहरूमा पूर्ण पहुँच थियो। यस मुद्दामा हालसम्म 9 अभियुक्तहरूलाई दिल्ली, जयपुर, गुरूग्राम, नासिक, पुणे र अहिल्यानगरबाट पक्राउ गरिएको छ। केन्द्रीय माध्यमिक शिक्षा बोर्डले कक्षा 12 विद्यार्थीहरूका लागि नतिजा घोषणापछिका सुविधाहरूको रूपरेखा सहितको सूचना जारी गरेको छ, जसले निष्पक्ष र पारदर्शी मूल्यांकन प्रक्रियाप्रति आफ्नो प्रतिबद्धतालाई पुनः पुष्टि गर्दछ। सूचनामा बोर्डले भन्यो आफ्नो नतिजासँग असन्तुष्ट विद्यार्थीहरूले दुई चरण समीक्षा प्रणाली प्राप्त गर्न सक्छन्। पहिलो चरणमा विद्यार्थीहरूले आफ्नो मूल्यांकन गरिएका उत्तर पुस्तिकाहरूको स्क्यान गरिएका प्रतिलिपिहरूको लागि अनलाइन आवेदन दिन सक्छन्, जुन समीक्षाका लागि डाउनलोड गर्न सकिन्छ। दोस्रो चरणमा विद्यार्थीहरूले विसंगतिहरूको सत्यापनका लागि आवेदन गर्न सक्छन् वा अंकन योजनाको आधारमा विशिष्ट उत्तरहरूको पुनर्मूल्यांकन अनुरोध गर्न सक्छन्। सीबीएसईले भन्यो कि स्क्यान गरिएका प्रतिलिपिहरूका लागि आवेदनहरू यस महिनाको 19 22 तारीकसम्म प्रति विषय 700 रूपियाँ शुल्कमा अनलाइन पेश गर्न सकिन्छ भने प्रमाणीकरण र पुनर्मूल्यांकनका लागि आवेदनहरू यसै महिनाको 26 29 तारीकसम्म पेश गर्न सकिन्छ। राष्ट्रिय परीक्षण एजेन्सीले स्नातक चिकित्सा शिक्षामा प्रवेशका लागि नीट यूजी 2026 पुनः परीक्षा 21 जूनमा हुने घोषणा गरेको छ। राष्ट्रपति द्रौपदी मुर्मूले आज सिक्किम राज्य स्थापना दिवसको अवसरमा सिक्किमका जनतालाई शुभकामना दिनुभएको छ। सामाजिक सञ्जालमा एक पोस्टमा राष्ट्रपतिले सिक्किमको भव्य प्राकृतिक सौन्दर्य, समृद्ध सांस्कृतिक सम्पदा र वातावरण संरक्षणप्रतिको दृढ़ प्रतिबद्धताले यसलाई राष्ट्रका लागि दिगो विकासको मोडल बनाउँछ भन्नुभयो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले पनि सिक्किमका जनतालाई राज्य स्थापना दिवसको शुभकामना व्यक्त गर्नुभएको छ। सामाजिक सञ्जालमा पोस्ट गर्दै श्री मोदीले भारतको विकासमा सिक्किमको योगदानको गहिरो कदर गरिएको छ भन्नुभयो। केन्द्रीय गृहमन्त्री अमित शाहले सिक्किमका जनतालाई राज्य स्थापना दिवसको शुभकामना दिनुभएको छ। आईपीएल क्रिकेटमा आयोजक कोलकाता नाइट राइडर्सले इडन गार्डन्समा गुजरात टाइटन्ससँग मुकाबिला गरिरहेको छ। गुजरातको गान्धीनगरमा भएको एशियाली भारोत्तोलन च्याम्पियनशीपमा भारतकी सञ्जनाले महिला 77 किलोग्राम तौल वर्गमा 3 काँस्य पदक जितेकी छिन्। सञ्जनाले स्नाचमा 96 किलोग्राम, क्लीन एण्ड जर्कमा 124 किलोग्राम र कुल 220 किलोग्राम भार उठाउँदै जम्मा 3 काँस्य पदकहरू जितिन्। भारतीय ग्राण्ड मास्टर आर प्रज्ञानन्दले बुखारेस्टमा आयोजित सुपर बेट चेस क्लासिक रोमानिया 2026 दोस्रो चरणमा उज्बेक खेलाड़ी जावोखिर सिन्द्रोबलाई पराजित गर्दै आफ्नो पहिलो जीत दर्ता गरेका छन्। त्रिपुराका मुख्यमन्त्री मानिक शाहले आज पूर्वाधार विकाससँगै आधुनिक प्रविधि मार्फत जलस्रोतको वैज्ञानिक र उचित उपयोगको आवश्यकतामा जोड़ दिनुभयो। डाक्टर शाहले अगरतलाको कुञ्जवन स्थित विश्वेश्वरैया परिसरमा जलस्रोत विभागद्वारा स्थापित राज्य स्तरीय डाटा सेन्टरको उद्घाटन गरेपछि उक्त टिप्पणी गर्नुभयो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भारत र नेदरल्याण्डसले विश्वव्यापी अवरोधहरूलाई सम्बोधन गर्न एक विश्वसनीय, पारदर्शी र भविष्यका लागि तयार आपूर्ति श्रृंखला निर्माण गर्न मिलेर काम गरिरहेका छन् भन्नुभएको छ। केन्द्रीय गृहमन्त्री अमित शाहले गुजरात भ्रमणको क्रममा विभिन्न विकास कार्यहरूको समीक्षा गर्नुभयो। केन्द्रीय अनुसन्धान ब्यूरो सीबीआईले आज नीट यूजी 2026 को पेपर लीक प्रकरणमा जीव विज्ञान प्रश्नहरू लीक मामिलामा महाराष्ट्रको पुणेकी वरिष्ठ वनस्पति विज्ञान शिक्षिका मनीषा गुरूनाथ मन्धारेलाई पक्राउ गरेको छ। राष्ट्रपति द्रौपदी मुर्मू, प्रधानमन्त्री नरेन्द्र मोदी तथा केन्द्रीय गृहमन्त्री अमित शाहले सिक्किमका जनतालाई राज्य स्थापना दिवसको शुभकामना दिनुभएको छ। आईपीएल क्रिकेटमा आयोजक कोलकाता नाइट राइडर्सले इडन गार्डन्समा गुजरात टाइटन्ससँग मुकाबिला गरिरहेको छ र गुजरातको गान्धीनगरमा भएको एशियाली भारोत्तोलन च्याम्पियनशीपमा भारतकी सञ्जनाले महिला 77 किलोग्राम तौल वर्गमा 3 काँस्य पदक जितेकी छिन्। आकाशवाणीबाट समाचार पूरा भयो।
1: একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সেরাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
2: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহা কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহা কি সরকার কা আভার ব্যক্ত করতা হুঁ। মে ইহা কি জনতা কো 140 করোড় ভারতবাসীয় কি তরফ সে আপনি শুভকামনায় দেতা হুঁ।
1: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা ভিলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সার ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যার স্টেনফেল্ড বলেন, ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে।
3: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Alps since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
1: সিন্ধু জলচুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিশি আদালতের আরো একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জলচুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে। কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানির শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হলো। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক নানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দফতরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
4: I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kasi Lendup Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit. But once we commit, we should never go back from that commitment.
1: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তুক হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষায় বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রি ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30 খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হলো, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয় সংবাদ।
5: सबके लिए सामाजिक सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प।
6: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
5: अब तक इस योजना से 8,85,00,000 से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित 3 गारंटीड फायदों के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
7: अघिल्लो क्रममा प्रस्तुत छ भूटानी कार्यक्रम।